0: সঙ্গে নিরন্তর যোগাযোগ অছন। ভোটর তালিকা স্বতন্ত্র সঘন সংশোধন প্রক্রিয়া শেষ ক্ষেপে পৌঁছিবার মুখ্য নির্বাচন অধিকারী আর এস গোপালন গলাকাল ভুবনেশ্বর মহানগর নিগম অধীনটি ডিজিটাইজেসন কেন্দ্র পরিদর্শন করছেন। রাইজে এবতক 3,30,00,000 ভোটরক পরিগণনা ফর্ম বটা সরিছে, যেটা কি 99.75% আয়। সে ভিতর 81.23% ফর্মর ডিজিটাইজেসন কাম শেষ হয়েছে, বাকি সব কামকে যুদ্ধকালীন ভিত্তি সারবারকে সে নির্দেশ দিয়েছেন। সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়া লাগি সবু যোগ্য ভোটর মান না তালিকা টি রহবার সুনিশ্চিত করা যাও বলে শ্রী গোপালন কইছেন। আবে 28 তারিখ ভিতরে সবু সংশোধন কাম সারবার উপরে সে জোর দিয়েছেন। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পরিষদ সিবিএসই 12 শ্রেণীর উত্তর খাতা যাঞ্চ ও পুনঃ মূল্যায়ন ফলাফল বাহার করবার মূল করেছে। এবতক মোট আবেদনর 87% নু অধিকা ফলাফল খেপ খেপ করে ঘোষণা করে সারিছে বলে বোর্ড তরফ কুহাযাইছে। ছাত্রছাত্রী মানে আবেদনর স্থিতি বাবদে results.digilocker.gov.in ওয়েবসাইট নু যাঞ্চ করি পারবে। সম্বলপুর জেলা জমেনকিরা ব্লক পরিসন্ন গলা 18 তারিখ নু মূল হইতিবা বিকাশর ধারা ওড়িশা সারা কার্যক্রম গলাকাল উদযাপিত হইযাইছে। উদযাপনী সমারোহতে পঞ্চায়েতরাজমন্ত্রী রবিনারায়ণ নায়ক মুখ্য অতিথি ভাবে যোগ দেইকরি কেন্দ্র সরকারক 12 বছর আও রাজ্য সরকারক 2 বছর উপলব্ধি বাবদে আলোচনা করিলে। এই অবসরে মন্ত্রী শ্রী নায়ক হিতাধিকারী মানু ভিন ভিন সাহায্য বিল বাটিলে। ইতার সহ চাষী সমাবেশী সমাজসেবী অবসরপ্রাপ্ত শিক্ষক আও এসএসজি গ্রুপ মানু বিল সম্মানিত করা যাইতিলা। মনুষ সমাজ লাগি জঙ্গল গুরুত্ব বাবদে লোক সচেতন করবার লক্ষ্য থি ফি বছর আজির দিনকে বিশ্ব বৃষ্টিপুষ্ট অরণ্য দিবস ওয়ার্ল্ড রেইন ফরেস্ট ডে ভাবে পালন করা যাচ্ছে। বৃষ্টিপুষ্ট জঙ্গলকে সুরক্ষা দেওয়াটা এই দিবস পালনর মূল লক্ষ্য আয়। পরিবেশকে প্রদূষণ মুক্ত করবার ও বর্ষা পানিকে নিয়ন্ত্রণ করবার দিকে এই জঙ্গলর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ନ୍ୟୁଜିଲାଣ୍ଡର ହୋଇଥିବା ଏଫ୍ଆଇଏଚ୍ ନେସନ୍ସ କପ୍ ମହିଳା ହକି ପ୍ରତିଯୋଗିତାଟି ଭାରତ ଚାମ୍ପିୟନ୍ ହୋଇଛି। ଭାରତ ପୂରା ପ୍ରତିଯୋଗିତାଟି ଗୋଟେ ବି ମ୍ୟାଚ୍ ନାଇଁ ହାରିକରି ଫାଇନାଲ୍ ଥି ଘରୋଇ ଦଲକେ 2-0 ଗୋଲ୍ଥି ହରେଇକରି 2 ଥର ଲାଗି ଚାମ୍ପିୟନ୍ ହୋଇଛି। ପହିଲା ଥର 2022 ଉଦ୍ଘାଟନୀ ସଂସ୍କରଣଟି ବି ଭାରତ ଚାମ୍ପିୟନ୍ ହୋଇଥିଲା। ଭାରତୀୟ ମହିଳା ଦଳର ଏହି ସଫଳତା ଲାଗି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଆଉ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମୋହନ ଚରଣ ମାଝି ଶୁଭେଚ୍ଛା ଜଣାଇଛନ୍। ପାଣିପାଗ ରାଜ୍ୟ ଦକ୍ଷିଣ ପଶ୍ଚିମ ମୌସୁମୀ ବାୟୁ ସକ୍ରିୟ ରହିଛି। କାଲବୈଶିକ ପ୍ରଭାବଟି ଭିନ୍ ଭିନ୍ ଜିଲ୍ଲାନ ବର୍ଷା ହୋଇଯାଇଛି। ଏବେ 24 ଘଣ୍ଟା ଭିତରେ ଉତ୍ତର ଓଡ଼ିଶା ଓ ଦକ୍ଷିଣ ଉପକୂଳ ଓଡ଼ିଶାର କେତେଟା ଜାଗାନ ହାଲକାନୁ ମଧ୍ୟମ ଧରଣର ବର୍ଷା ହେବ ବୋଲି ଭୁବନେଶ୍ୱର ଆଞ୍ଚଳିକ ପାଣିପାଗ ବିଜ୍ଞାନ କେନ୍ଦ୍ର ତରଫ ଅନୁମାନ କରାଯାଇଛି। ଇତାର ସହିତ ପଶ୍ଚିମ ଓଡ଼ିଶାର ଜିଲ୍ଲାମାନଙ୍କ ସହିତ ରାଜ୍ୟର 22 ଜିଲ୍ଲାନ ଧୂକାଗର୍ଦ୍ଦି ସହିତ ଚଡ଼କ ମାରିକରି ବର୍ଷା ହେବ। ସେଆଡ଼େ ଏବେ 6-7 ଦିନ ତକ ରାଜ୍ୟ ସବୁନୁ ଯହ ତାପମାତ୍ରାଟି କେନ୍ସି ପରିବର୍ତ୍ତନ ଦେଖାନାହିଁ ଦିଏ ବୋଲି ପାଣିପାଗ କେନ୍ଦ୍ର ତରଫ ସୂଚନା ଦିଆଯାଇଛି। ଏଥିରେ ଆଞ୍ଚଳିକ ଖବର ଇନ ଶେଷ ହେଲା। ଆରବଲର ଆଞ୍ଚଳିକ ଖବର ଶୁଣିପାରିବେ ରାତି 7:02। ଜୁହାର।
1: प्रसार भारती के पास है भारतीय संस्कृति की अनमोल धरोहर। इसमें शामिल हैं शास्त्रीय संगीत, नृत्य, साहित्य, नाट्य विधाएं, धारावाहिक, वृत्त चित्र और अन्य दुर्लभ रिकॉर्डिंग और अब आप आकाशवाणी और दूरदर्शन के खजाने की डीवीडीज और सीडीज हासिल कर सकते हैं भारत में अपने संग्रह के लिए। प्रसार भारती के कार्यक्रमों का खजाना अगर है आपको पाना तो लॉग ऑन कीजिए www.prasarbhartiarchives.co.in। याद रहे www.prasarbhartiarchives.co.in।

প্রচার কল ভক্তি সঙ্গীত ধারাবাহিক শ্রীরামচরিত মানস স্বাগত তিনশহ উনিশ আকাশবাণী বলাঙ্গীর পারম্পরিক গীতক্রমে ওড়িশী শুণন্তু পুরাতন রচনার প্রথমে গাইছেন বিদ্যুৎ প্রভা পট্টনায়ক।

প্রচার কলু কেতোটি ওড়িয়া কথাচিত্র গীত আকাশবাণী বলাঙ্গীর বর্তমান সময় সকাল 9টা বাজিবাকু যাউছি আসন্তু শুনিবা বিবিধ ভারতী কার্যক্রম কিছু সময় মধ্যরে।

জাতীয় সুরক্ষা পরামর্শদাতা অজিত দোভাল সম্মেলনীরে অধ্যক্ষতা করিবে। এগারোটি দেশর জাতীয় সুরক্ষা পরামর্শদাতা মানে এই সম্মেলনে যোগ দেবে। সেই দেশগুড়িক হেউছি ব্রাজিল, চীন, ইজিপ্ট, ইথিওপিয়া, ইন্ডোনেশিয়া, ইরান, রুশ, সাউদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং ইউনাইটেড আরব এমিরেটস। সম্মেলনীরে আজির বিশ্বরে দেখা দেউথিবা অণপারম্পরিক সুরক্ষা আহ্বানগুড়িক বিষয়ে আলোচনা করা যাই এহাকু প্রতিহত করিবা দিগরে নূতন প্রযুক্তিবিদ্যার ব্যবহার সম্পর্কে আলোকপাত করা যিব। বিভিন্ন দেশর প্রতিনিধিমানে সাইবর সুরক্ষা, ডিজিটাল আহ্বান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালিত আহ্বানগুড়িক উপরে বিস্তৃতভাবে মত বিনিময় করিবে। কিছুদিন পূর্বরু ব্রিক্স যুগ্ম কার্যকারী গোষ্ঠী পক্ষরু আতঙ্কবাদ বিরোধী ও সুরক্ষা সম্বন্ধীয় আলোচনা পৃষ্ঠভূমিরে গ্রহণ করা যাইথিবা প্রসঙ্গগুড়িক নেই মত বিনিময় করিবার কার্যক্রম রহিছি। বৈদেশিক ব্যাপার মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর দুইদিনিয়া মঙ্গোলিয়া গস্তরে যাইছন্তি। সামাজিক গণমাধ্যম পোস্টরে ডক্টর জয়শঙ্কর ভারত ও মঙ্গোলিয়া মধ্যে স্বতন্ত্র রণনৈতিক ভাগিদারিতা বৃদ্ধি নেই আশাব্যক্ত করেছন্তি। এই গস্তকালে বৈদেশিক ব্যাপার মন্ত্রী মঙ্গোলিয়ার নেতৃত্বঙ্ক সহ আলোচনা করিবে ও তাঙ্ক প্রতিপক্ষঙ্ক সহ বিভিন্ন প্রসঙ্গ নেই বৈঠক করিবার কার্যক্রম রহিছি। গস্তর দ্বিতীয় পর্যায়ে বুধবার এবং গুরুবার দিন বৈদেশিক ব্যাপার মন্ত্রী দক্ষিণ কোরিয়া যাবার কার্যক্রম রহিছি। এই গস্তকালে ডক্টর জয়শঙ্কর দক্ষিণ কোরিয়ার বৈদেশিক মন্ত্রী চো ইউঙ্ক সহ দ্বিপাক্ষিক আলোচনা করিবে। সেঠারে জেজু সম্মেলনীরে শান্তি এবং প্রগতি সম্পর্কিত প্রসঙ্গ উপরে ডক্টর জয়শঙ্কর উদ্বোধন দেবার কার্যসূচী রয়েছে। কতারর এক প্রাকৃতিক গ্যাস রপ্তানি ভিত্তিভূমি স্থলে বিস্ফোরণ ঘটি 54 জন গুরুতর আহত হয়েছিবা বেলে 18 জন নিখোঁজ অছন্তি। সূচনা অনুযায়ী গতরাতে সেঠাকার এক গ্যাস রপ্তানি শিল্পাঞ্চলে বিস্ফোরণ ঘটিছিল, ফলে সম্পৃক্ত গ্যাস যোগাণ কেন্দ্রের ভয়াবহ অগ্নিকাণ্ড সৃষ্টি হয়েছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ এপর্যন্ত আকলন করা সম্ভব হয়ে নথিলা বেলে প্রকৃত আহতঙ্ক সংখ্যা পরে জনাপড়িব বলে সেঠাকার আভ্যন্তরীণ মন্ত্রণালয় পক্ষরু কুহাযাইছি। বিস্ফোরণের কারণ জানিবা লাগি তদন্ত আরম্ভ হয়েছে। ঘটনাস্থলে নিখোঁজ লোকমানঙ্কু ঠাব করিবা লাগি যুদ্ধকালীন ভিত্তিরে উদ্ধার কার্য জারি রহিছি। আপনমানে সংবাদ শুনুছন্তি আকাশবাণীরু। আমেরিকা ও ইরান মধ্যে সুইজরল্যান্ডে দ্বিপাক্ষিক শান্তি আলোচনা শেষ হওয়া পরে তৈল যোগাণ প্রতিবন্ধক দূর হয়ে ইরানর তৈল রপ্তানি বৃদ্ধি পাইবা আশা করা যাচ্ছে। তবে অশোধিত তৈল মূল্য ইতিমধ্যে 3% পর্যন্ত হ্রাস পাইছে। আন্তর্জাতিক বজারে অশোধিত তৈল মূল্য 2% অধিক হ্রাস পাই ব্যারেল পিছা $79 পাখাপাখি হয়েছে। আমেরিকা এবং ইরানর বরিষ্ঠ আধিকারী মানে প্রথম পর্যায় আলোচনা শেষ হওয়া নেই ঘোষণা করিবা পরে পশ্চিম এশিয়া অঞ্চলে যুদ্ধবিরতি সময়সীমা বৃদ্ধি পাইবা নেই আশা প্রকাশ পাইছে। ঝাড়খণ্ডে গত 24 ঘণ্টা মধ্যে বজ্রপাতরে 8 জনকর মৃত্যু হয়েছিল বেড়ে 12 অধিক আহত হয়েছন্তি। ঝাড়খণ্ডর রামগড়, গিরিদ, খুঁটি, দেওগর, ধানবাদ এবং সাহিবাগ জেলায় বজ্রপাত ঘটি লোকমানে আহত হয়েছিল জনাপড়ছে। এতে জনে সিপিআই নেতা, জনে ওয়ার্ড মেম্বর ও কৃষকঙ্ সমেত অন্য কতজনকর মৃত্যু ঘটিছে। প্রশাসন পক্ষরু বজ্রপাত সময়ে ঘর বাহারক নযা লাগি পরামর্শ দিয়াযাই। বিশেষ করে চাষ জমি এবং খোলা জায়গাক নযা লাগি প্রশাসন পক্ষরু কুহাযাই। আকাশবাণীর দ্বিভাষিক ফোন ইন কার্যক্রম পব্লিক স্পিক্রে আজি রাতে 9:30 যুবপিঢ়ি নিযুক্তি সুযোগ, প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা শীর্ষক আলোচনার প্রচার করা যাব। কর্মচারী ভবিষ্যনিধি পাঠির অতিরিক্ত কেন্দ্রীয় কমিশনর পূর্ণেন্দু ভূষণ বর্মা আলোচনার অংশগ্রহণ করবে। কার্যক্রম সময়ের শ্রোতামানে সে প্রশ্ন পচারি পারে। এথিপাই সে 2371-7117-2334-44-2331-0481 এবং 2371-7106 নম্বরক ডায়াল করা হব। এহা ব্যতীত শ্রোতা মানে 9289-09-4044 নম্বরক হোয়াটসঅ্যাপ এবং সামাজিক গণমাধ্যম এক্সরে হ্যাশট্যাগ আস্ক এয়ার মাধ্যমে প্রশ্ন পচারি পারে। বিজেপি রাষ্ট্রীয় অধ্যক্ষ নীতিন নবীন

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, স্বাগত করুছু আপনা সমস্ত আজ সন্ধ্যার যুববাণী কার্যক্রমক। কার্যক্রমের উপস্থাপনার মু শুল্ভা
1: ও মু জ্যোতিস্মিতা। শ্রোতা বন্ধু, জীবন বজায় রাখিবা এবং ভাল স্বাস্থ্যকু প্রোৎসাহিত করিবা পাই পর্যাপ্ত পরিমাণর নিরাপদ খাদ্য পাইবা গুরুত্বপূর্ণ। খাদ্যজনিত রোগগুলিক সাধারণতঃ সংক্রামক কিংবা বিষাক্ত প্রকৃতির এবং প্রায়তঃ আখিরে অদৃশ্য, যাহা দূষিত খাদ্য কিংবা পানি মাধ্যমে শরীরে প্রবেশ করুথবা জীবাণু, ভাইরস, পরজীবী কিংবা রাসায়নিক পদার্থ যোগ হয়ে খাদ্য শৃঙ্খলার প্রত্যেক পর্যায়ে উৎপাদন ঠারু অমল, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, বণ্টন, প্রস্তুতি এবং ব্যবহার পর্যন্ত খাদ্য নিরাপদ রহিবা নিশ্চিত করিবারে খাদ্য সুরক্ষার এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বার্ষিক প্রায় 600 নিহত লোক খাদ্যজনিত রোগর শিকার হেউথিবারু অসুরক্ষিত খাদ্য মানব স্বাস্থ্য এবং অর্থনীতি পাই এক বিপদ, যাহা অসম্পূর্ণ ভাবরে দুর্বল এবং সীমান্ত লোকঙ্কু বিশেষ করে মহিলা এবং পিলামানঙ্কু সংঘর্ষ দ্বারা প্রভাবিত জনসংখ্যা এবং প্রবাসীমানঙ্কু প্রভাবিত করে। সেইথিপাই খাদ্য বিষয়ে আও বিস্তৃত ভাবরে জানিবা পাই 7 জুনরে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালিত করা যায়। এই দিবসর লক্ষ্য হেউছি খাদ্য সুরক্ষা, মানব স্বাস্থ্য, আর্থিক সমৃদ্ধি, কৃষি, বজার প্রবেশ, পর্যটন এবং স্থায়ী বিকাশে যোগদান দিয়ে খাদ্যজনিত বিপদকু রোকিবা, চিহ্নট করিবা এবং পরিচালনা করিবারে সাহায্য করিবা পাই ধন আকর্ষণ করিবা এবং কার্যকু প্রেরণা দেবা।
0: বিশ্ব স্বাস্থ্য সংগঠন WHO এবং জাতিসংঘর খাদ্য এবং কৃষি সংগঠন FAO সদস্য রাষ্ট্র এবং অন্য প্রাসঙ্গিক সংগঠন সহিত মিলিত ভাবে বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস পালনকু সহজ করেছেন্তি। এই আন্তর্জাতীয় দিবস হচ্ছে আমি খাওথবা খাদ্য নিরাপদ সাধারণ কার্যসূচী মুখ্যধারার খাদ্য সুরক্ষাকু সামিল করিবা এবং বিশ্বব্যাপী খাদ্যজনিত রোগর ভার হ্রাস করিবা পাই প্রয়াসকু মজবুত করিবার এক সুযোগ। খাদ্য সুরক্ষা সমস্তঙ্কর ব্যবসায় স্লোগান অধীনরে এই কার্যভিত্তিক অভিযান বিশ্ব খাদ্য সুরক্ষা সচেতনতাকু প্রোৎসাহিত করে এবং দেশ এবং নিষ্পত্তি নির্মাতা, ঘরোই ক্ষেত্র, নাগরিক সমাজ, জাতিসংঘ সংগঠন এবং সাধারণ জনতাঙ্কু কার্যানুষ্ঠান গ্রহণ করিবাকু আহ্বান করিথায়। খাদ্য উৎপাদন, সংরক্ষণ, পরিচালনা এবং ব্যবহার করিবার পদ্ধতি আম খাদ্যর সুরক্ষাকু প্রভাবিত করে। বিশ্ব খাদ্য মানদণ্ড পালন করিবা, জরুরীকালীন প্রস্তুতি এবং প্রতিক্রিয়া সমেত প্রভাবশালী নিয়ামক

শ্রোতা বন্ধু, খাদ্য সুরক্ষা সরকার উৎপাদক এবং গ্রাহকঙ্ক মধ্যরে এক মিলিত দায়িত্ব। আমি ব্যবহার করুথবা খাদ্য নিরাপদ এবং আম স্বাস্থ্যকু ক্ষতি পহঁচাইব নাহিঁ তাহা নিশ্চিত করিবা পাই ফার্ম রু টেবুল পর্যন্ত সমস্তঙ্কর ভূমিকা রহিছি। বিশ্ব

শ্রোতা বন্ধু, WHO খাদ্য এবং কৃষি সংগঠন, বিশ্ব প্রাণী স্বাস্থ্য সংগঠন, জাতিসংঘ পরিবেশ কার্যক্রম এবং অন্যান্য আন্তর্জাতীয় সংগঠন সহিত

0: স্থানীয় হসপিটালে ভর্তি করা যাইছি। এ সম্পর্কে গণমাধ্যমকে সূচনা দেই উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক কইছন্তি, মৃত ছাত্রছাত্রী মানকৰ বয়স 16 রু 18 বর্ষ মধ্যে হব। সেঠারে জিলা প্রশাসনের অধিকারী তথা পুলিশ কর্মচারী ও দমকল বাহিনী পৌঁছি উদ্ধার কার্য জারি রাখছন্তি। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ সম্পর্কে রাজ্য পুলিশ মহানির্দেশক এবং গৃহ বিভাগের অতিরিক্ত মুখ্য শাসন সচিব সহিত আলোচনা করেছন্তি। উদ্ধার ও রিলিফ কার্য তদারক করা সহিত অগ্নিকাণ্ডর কারণ সম্পর্কে তদন্ত করা সে নির্দেশ দিয়েছেন। এই দুর্ঘটনার দোষী মানুষ কদাপি ছড়া যাব না বলে মুখ্যমন্ত্রী কহিছন্তি। নিজের আলিগড় ও ফিরোজাবাদ জেলা গস্তকু অধারু বন্ধ রাখি মুখ্যমন্ত্রী অগ্নিকাণ্ড সম্পর্কে তদারক করা লাগি তুরন্ত লক্ষ্ণৌ প্রত্যাবর্তন করিথিবা জানা যাইছি। এই অগ্নিকাণ্ড যোগু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন গভীর দুঃখ প্রকাশ করা সহ মৃতকঙ্ পরিবারবর্গঙ্ক প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মধ্যে এথিলাগি শোক প্রকাশ করেছেন। এথিসহ মৃতকঙ্ক আত্মীয় স্বজনক লাগি প্রধানমন্ত্রী জাতীয় রিলিফ পাণ্ঠি 2 লক্ষ টঙ্কা লেখায় এবং আহতঙ্ক চিকিৎসা লাগি 50,000 টঙ্কা লেখায় অনুকম্পামূলক সহায়তা রাশি প্রদান করা শ্রী মোদী ঘোষণা করেছেন। বৈদেশিক ব্যাপার মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ উলানবাতারে তাঁর মঙ্গোলিয়া প্রতিপক্ষ বৎসেত শেগ বাটমুঙ্ক সহ সাক্ষাৎ আলোচনা করেছেন। সামাজিক গণমাধ্যম পোস্টে এ সম্পর্কে সূচনা দিয়ে ডক্টর জয়শঙ্কর কহিছন্তি, ভারত মঙ্গোলিয়া রণনৈতিক ভাগিদারীকে অধিক সশক্ত তথা প্রতিজ্ঞাবদ্ধ করা দিগরে তাঁর এই আলোচনা সহায়ক হব। এই অবসরে উভয় নেতা ক্ষমতা নির্মাণ, সংস্কৃতি, শিক্ষা, সুরক্ষা, বিভিন্ন বিকাশমূলক প্রকল্প ক্ষেত্রে দ্বিপক্ষ সহযোগর অগ্রগতি সম্পর্কে সমীক্ষা করেছন্তি। এতদ্ব্যতীত খনি খনন, স্বচ্ছ শক্তি এবং কৃষিভিত্তিক প্রক্রিয়াকরণ ভলি কতক প্রসঙ্গ উপরে মধ্যে উভয় বৈদেশিক মন্ত্রী মত বিনিময় করেছন্তি। ডক্টর জয়শঙ্কর মঙ্গোলিয়া গস্ত শেষ করে দক্ষিণ কোরিয়া যাবে। সেঠারে সে জেজুঠারে আসন্তা গুরুবার দিন অনুষ্ঠিত হওয়ার থিবা শান্তি ও সমৃদ্ধি লাগি সম্মিলনীরে নিজের অভিভাষণ প্রদান করিবার কার্যসূচী রয়েছে। কেন্দ্র সমবায় মন্ত্রী অমিত শাহ আসন্তাকালি নয়াদিল্লিঠারে ভারতর জাতীয় কৃষি সমবায় বিপণন সংঘ নাফেডর নিলাম পোর্টালর শুভারম্ভ করিবে। নিলাম প্রক্রিয়াকে অধিক সশক্ত এবং স্বচ্ছ তথা এতে পারদর্শিতা আনিবারে এই পোর্টালর এক গুরুত্বপূর্ণ ভূমিকা রহিব। বিশেষ করে কৃষক সদস্য সংগঠন তথা অংশীদারমানক স্বার্থক দৃষ্টিরে রাখি এই ডিজিটাল প্ল্যাটফর্ম নিলাম সম্পর্কিত কার্যকলাপ তথা নাফেডর সামগ্রিক কার্যশৈলীকে সুসংহত করিপারিব। আকাশবাণীর দ্বিভাষিক ফোন ইন কার্যক্রম পব্লিক স্পিক আজ রাতে 9:30 প্রচার করা যাব। আজির বিষয়বস্তু রয়েছে যুবপিঢ়ি পাই নিযুক্তি সুযোগ, প্রধানমন্ত্রী বিকশিত ভারতর রোজগার যোজনা, কর্মচারী ভবিষ্যনীতি পাণ্ঠির অতিরিক্ত কেন্দ্রীয় কমিশনার পূর্ণেন্দু ভূষণ বর্মা এবং আঞ্চলিক কমিশনার প্রণীত যোশী এই আলোচনার অংশগ্রহণ করে শ্রোতামান বিভিন্ন প্রশ্নর উত্তর দেবে। কার্যক্রম সময় শ্রোতামান 2331 এবং 2371 নম্বর কু ডায়াল করা হব। এতদ্ব্যতীত শ্রোতা মানে 9289094044 নম্বর কু হোয়াটসঅ্যাপ এবং সামাজিক গণমাধ্যম এক্স রে হাসট্যাগ আস্ক এয়ার মাধ্যমে প্রশ্ন পচারি পারিবে। ব্রিটেন প্রধানমন্ত্রী কির স্টার্মার নিজ পদবীর ইস্তফা প্রদান করা ঘোষণা করেছেন। এথিসহ সে লেবর পার্টির নেতা পদর মধ্যে ইস্তফা দেবে বলে কহিছন্তি। নিজের ইস্তফা প্রদান সম্পর্কিত বিবৃতি জারি করা পূর্ব স্টার্মার দম্পতি 10 ডাউনিং স্ট্রিট্রে নিজের সরকারি বাসভবন বিদায় নিয়ে জানা যাই। জনসাধারণ বিশ্বাস হি সুশাসনর সর্বোত্তম সম্পত্তি কহিলে প্রধানমন্ত্রী। ষোড়শ ব্রিক্স জাতীয় সুরক্ষা পরামর্শদাতা সম্মিলনী আজিঠারু আরম্ভ হেলা নয়াদিল্লিরে। উত্তরপ্রদেশের এক কোচিং সেন্টরে অগ্নিকাণ্ড যোগু 14 শিক্ষার্থীঙ্কর মৃত্যু। ভারত মঙ্গোলিয়া রণনৈতিক ভাগিদারীকে অধিক সশক্ত করা লাগি সেমানকর প্রতিবদ্ধতা দোহরাইলে উভয় দেশ বৈদেশিক মন্ত্রী এবং নিজ পদবীর ইস্তফা দেবা পাই ঘোষণা করলে ব্রিটেন প্রধানমন্ত্রী। সংবাদ শেষ হেলা।
1: আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর।
2: সুদূরর সদর অপহঞ্চ অঞ্চলর স্বর উৎসব মহোৎসব সভা সমিতি সমারোহ প্রগতি দুর্গতি এবং সঙ্গতির অভিব্যক্তি নিয়ে আঞ্চলিক সংবাদ বিভাগ পক্ষ প্রস্তুত করুছু

0: দাদা জুহার।
1: জুহার জুহার ভাই, আস বস।
0: আর দাদা সব বনে বনে গে?
1: হ্যাঁ ভাই, সব চালিছে ঘরে ঘরে। এতে তো দেখুছো খরিফ ঋতুটা আসি বসলা
0: নয়,
1: দিন দুগলে পাইন উতরাবা, তো খেতে খোলে টিকে সমিয়া দেবার লাগি পড়ুছে ভাই।
0: হয়ে দাদা, সমিয়া তো আসি গলা ন, আমাকে আক্তরিয়া যদি প্রস্তুতি নি হেমা বেলে নিগে পছে পড়ি মা দাদা।
1: হয়ে হয়ে হয়ে দেখ, মাট কাটকে সজা গোজা করবার লাগি পড়বা, তারপরে বিহন পাচল খত খার কেতে কথা আছে ভাই।
0: হয়ে হয়ে
1: তো বছরটা কর চাষ, তো নিহাতি হেতি সমিয়া দেবার লাগি পড়ুছে আর। হয়
0: যে বাকি গোটে কথা দাদা, দেখ আমার অঞ্চল রে বি নিগে খরিফ ঋতুরে বল তো ধানকে ছাড়ি করি বি নিগে আমি অন্য বি চাষ মানে করি বি পারমা দাদা।
1: বাবু, ভিন ভিন প্রকারর পনিপরিবা চাষ তো করা যাই পারবা। আর গোটে কথা এবে কহুছন হো, যেন আমার বৈজ্ঞানিক আজ্ঞা মানে বিশেষজ্ঞ আজ্ঞা মানে যে আমার ফালে বাবু ফুল চাষ বি করা যাই পারবা খরিফ ঋতু।
0: বঢ়িয়া কথাটি কহিল দাদা। দেখ ইহা দর সমিয়া নে নিগে ই ফুলর চাহিদা বি বহুত রহিছে দাদা।
1: কথা কহুছ গে ভাই, যেন দুই দিন তিন দিন বাসি ফুল নেই গে, যেটা কলকাতা নু কি রায়পুর আউছে আন্ধ্র নু আউছে, হেটা আমার মহাপুরু দেবী দেবা মানুষ চঘাবার লাগি হউছে। তারপরে ইছেন তো দেখুছ ভিন ভিন প্রকার জানি যাত্রা আনন্দ উৎসব বছর সারা লাগি রহুছে, বিয়া বরপণ ঠানু আরম্ভ করি করি ভিন ভিন কথা। হ্যাঁ, সবুঠানে ফুল দরকার। তো আমার চাষী ভাই মানে যেন পরিমাণে ফুল উৎপাদন করবার কথা নাই করি পারবার বলি করি আমাকে পড়োশী রাজ্য মানুষ ফুল মগাবার লাগি পড়ুছে, আর সেটি কাম চলাবার লাগি পড়ুছে ভাই।
0: যে শুন তো দাদা, ফুলর কথা যেতবে পড়লান নি গে, আজর বৈঠকে ইনতা কেন গোটে আলোচনাটে করমা গে বলুদুনি।
1: বাবু, আমি আর বিশেষ কাণ আলোচনা করমা। শুন তো, আমার বৈঠকে কে নাই গে আবার লা আমার যেন কৃষি বিজ্ঞান কেন্দ্র নাই অছে বলাইরে, হেনর যেন উদ্যান কৃষি বিভাগর যেন বৈজ্ঞানিক আজ্ঞা সাগরিকা মুনা
0: আজ্ঞা, তো অনেক থর বি আমার বৈঠকে আইসছন দাদা।
1: হয় হয় হয় হয়
0: বলে আজ্ঞা আসবে বলুছ?
1: আজ্ঞা আসবে বলে আজ্ঞা আসলে তাঙ্কু ইয়ান ফুল চাষ বিষয়ে পচরাতা বাবু।
0: হ্যাঁ বড়িয়া হেবা দাদা,
1: হ্যাঁ টিকি ঠকো তো।
0: হ্যাঁ হ্যাঁ হাই তো আজ্ঞা আসলে ন দাদা।
1: হয় হয় গাড়ি নু উতরুজন।
0: হয় হয় হয়
1: যে আজ্ঞা কু ডাকু আৰু ইয়ান খরিফ ঋতু নে কেন্দা করি আমার চাষী ভাই বোন মানে ফুল চাষ করি করি লাভবান হই পারবে, আর কেন কেন প্রকারে ফুল চাষ করলে ঠিক আকারে লাভ পাই পারবে, হে বাবদ থি পচরামা বাবু।
0: ঠিক আছে দাদা।

কণ্ঠশিল্পী বাবুল সুপ্রিয় এবং নিবেদিতা, গীত শ্রীকান্ত গৌতম, সঙ্গীত বিকাশ দাস, কথাচিত্র পাগল করিছু তু।